ये चमने देसे जी युवर नेसिका फेबिया जिदा खोरंगा देसांबो शा जिदा छुजु खोलो दा नाताजी जि देबसी छुगोर सुंगया उया इमबुर इ जाबु देबसी छुगोर जी ता हिनायाना थेमो मेन बाहलुखा यावोइना एजिकता देबसी छुगोर सांगीसी छु सुंगु जी देबसी छुगोर निंग एजिकता केलोंगको ता दुवाक टीम नि उमदिला सुंगु इन मादोजिले दे खोलो दाम नि खोलो निब नि खोलो सुंबे ने सुंगु के मलोंदो ইজাবল দা মায়ান থেকবছি বুলুগা দা খোল দাংবো দা ওয়ারনেসি গা দেমবছি চুগর ইজি খোল নিবা জাগ ফুমবুরি গা জি সিঙি মেবি চুগি খোল ইজি দা খোল থামা নে ইয়াংবজেনা লেবনাবছি বি চুগর নিয়া খোল রিমবসিম সুমুদি ওয়া কে লংদমুর ইয়াকবদা দাদাং গদ আদান সাঙ্গি সিনা দা জি দা ইউয়ারনেসি গা কোরঙ্গা দে সাংবশা দেমবছি চুগর ওয়া সুমুমুর ইদনে জি দা নেমি কিউ গাদান নাংবা চুক সবদা নি কোসোবা দা কদিন দিন তাই দেবশিক নেপ ইজি হাগুসংমর সে নাম ছুয়েছি ইকা হালাম দি নাপে না সুগনিং কড়াই সাবদিন কুরুম আয়ুমত ঠিকা ইদিন ঠিকা তুসু মেনৌ নাম ছুয়েছি হা সাদুক দা গনে দানে কুমজেন থক সাম থু নৌ কুমজেন থক প্রুপ তৈু নৌ উমদিং তা নাম ছুয়েছি নোমর ই নাম ছুয় ইগমত কুমজেন থক সাম থি তা দেবশিক কুমজনা থু ইয়া লোপচং কোসু ইয় কোসো হাগু মতি চৌদম্বর ইয়াবো দা সঙ্গে চুমলেন দেশে ইউবার নাদা দেম্বাশি ছগর ইয়া দেম্বাশি নেতি নম্বর দেম্বাশি নাদা জিৎ সঙ্গে চুমলেন দেশে ইউবার নেসা ছু আয়া সঙ্গে না দিনে তুমে ফাগবে দেম্বাও দিনে কুঞ্জু ফাগবে দেম্বাও দিনে কক ফাগবে দেম্বাও দিনে লাম ফাগবে দেম্বাও হে ও এজি সুজে দুঙে সেবর চা কুঞ্জু পাওয়ার চা কবুন্দ চা লাম গম্বর চা ইয়ে তুমি সেবর যাতে সেবর চারমে কুঞ্জু পাওনা যাতে পাওনা চারমে কবংদ যাতে গন্দ চারমে দো নেয়া সঙ্গে সে দেম্বাশি ছুই খোলো তাও মদি না সি নেয়া তা সি নু মদিলে মনুম সিদারা তন্দা থকা গিয়ে নে মিগু গ্যাথি মদি সৌদম্বর ই যাকবো দা দেম্বাশি নেওয়াছি কদিন দি সিং এদো খায়া নামলে ইয়াকসু সে খায়াসটা হাগসু থিং তন্দাকসু নি ইচিদা ইঞ্জি মিজে নাগা দুকান বা নাংসি ই দেম্ব শিখ লোপচি ইঞ্জি মিজি আকসু এসে খাদু দিচং নম্বর দা ওজো দেম্ব সিজি সা ফাগবি দেম্বা নে দম দা ফাগবি দেম্বা সি নে ফাগবি দেম্বা নেওয়ি পেনা দুঙে দেম্বা নেওয়ি মাদাম দুঙে কর ইম্বুর এজি কুঞ্জুং দেম্বা নেওয়ি দেম্বা নিব কুঞ্জুং দেম্বাচি এজি দুঙে গাছি গ্রাসু এজি চাওয়া কিউং অদি সা কুঞ্জুং দেম্বা নিয়ে দম এজি কু ককবি দেম্বা নেওয়ি দুঙে পাংয়া এজি দা দুঙে পাঙুক থারবঙ অদি সা সে কক বি দেম্বাই তুমুর এই লাম জি দেম্বাই দুঙে পাঙু থারবাচি গায়া থাপ কোসু ই থাপ তং লাম নামলেন গায়া ইয়া কোসু ই লাম গিরমবাচি সা এই দা লাম জি দেম্বা ই দেম্বাশি প্রধান উয়াং তুমুর ই যাকবো দা দেম্বাশি চি সা ফাগবি দেম্বাই কোসু সে ইয়ে না দা দুঙে দেম্বাচি পেনা দুঙে নে চুদি না গাতং সি কোসুলা দা চিমি চিসিন দি হাগত মাতি তুম দুঙে নে চুই পাকি দুঙে ইনা দুঙে ইনু ও মেসে সুয়া উয়া সু কোসু নে চুই রোদম্বর এজি আকবোলা দুঙে নে চুই নিং কুঞ্জুং দেম্বাক নে চুই এজি কবে দেম্বাক নে চুই লামজি দেম্বাক নে চুইছি ফাকবো নাংসি ফাকবে কংসা আঙে ইয়ারা দা তকবো থে মসুগু ফাকবে কংসা আঙে থি নম্বর পিড়ি খেনু অদি সে আদাংসে হাগত মেদে দুম্বর ইজাও বে পিড়ি চিমজি সিন দি খেনু অদি মানে টানে দন্দাগা নৌ বে এজি দা ফাগবি দেম্বা নে পে না জয়নেঙা সুগু নম্বর জিব লাকির দ্রাবাই দুজি দুঙে পুমির ইয়ে ফাগব মিদান দ্রাবাই দি ইয়ং গুন্দু চৌনি জিব ইয়ে আদাং সুসু কেউ আদাং অদ নাংসি নে দুম্বর ই নাংসি আদাং লাকদেং নি থি ইয়ে লাকদেঙা পু অদি ইয়া লাসি ফোর ই পুজি নৌ মনু নেমিগু ফিলিং মনু হা মগসু থাপ দি নম্বর ইদ মদ আদাং সিয়া দুঙে চিৎ কেদিন দি নৌ ই না দুঙে চিৎ দুঙে নৌ চিৎ আদাং ও মেসেসু দুঙে নে চু কেদিন দি নো হা মগসংতি আয়া সুদবি জিব লাকতে দ্রাবাই দুজি দুঙে পুমিরি ফাগবা মিদান দ্রাবাই দি ইয়ং কুন্দু চৌ নে ফাগবে গাংসা নেগো চিগি দুঙে নে চুই জিম জিহিন দি খেন পে না আদাং মেলং নে সেন দি দেওয়ি না লামসং চি মেলং সেন দেওয়া চিৎ রোলো আয়া সেন মানাসু হাগো তে ইউ রোদ ইদ মত ফাগবে গাংসা না সে দুঙে দেম্বাক নে চুই চি মেলং সেন দেও মত বেশে ইয়া খেনো নৌ নে ইদ মত ইয়াকবোলা ইচি দাদে দিনে দুঙে ফাগবি দেম্বাও নে ফাগবি গাংসা সি খেনু মদি মাদাংসি গান মাদবি ফাগবি গাংসা সি খেনু চিৎ অজো দন্দা গাছি